হ্যাঁ, শিলে আইচে রিসার্চে কাজ আসে খাস অশো গজালিয়া মে কলিও আইচা দিন বিশেষ সেগমেন্ট আতলেন 105.4 মেগা হার্টজ এফ এম রেইনবো। তুমি একে দাঁত কারিয়া বলুন নমস্কার গোয়া।

তোর মোলাডি কোনটা চকুর ওয়ালু আঙ্গুয়ার ছেড়া পিছনিয়ে তা উকলে তোর মুখ মুন্টপু।